0: বাসগৃহ, পানীয় জল, রোজগার, দক্ষতা, পর্যটন ও শিল্প বিকাশ মাধ্যমে গড়ে উঠুছে আত্মবিশ্বাসী ওড়িশা। স্বচ্ছ, পারদর্শী ও জনমুখী শাসন সহ আগুক বড়ুছে প্রতিটি ওড়িয়া।
1: বিকাশর ধারা ওড়িশা সারা।
2: বড় বহু, এইটা তুম নাঁরে।
3: এতে জলদি কোন পাই?
2: আরে আউ সান বহু, এইটা তুম নাঁরে, আউ এইটা মো কন্ঢেইর নাঁরে।
3: কিন্তু জেজে মা, তুম নাঁরে
4: সব কিছু, মো ব্যাংক, লকার, ফিক্সড ডিপোজিট সবু থিরে ইয়াঙ্কো হিত নমনি রাখিছি। কালি কো জেবে মু নথিবি সেতবেলে ইয়াঙ্কো টঙ্কা মিলিবা সহজ হেব।
2: শুভ শুভ কুহ কোন
5: আরবিআই কহে,
2: সচেতন হুয়ন্তু, সতর্ক রুহন্তু।
6: To Hell, the dance of the new millennium.
7: শ্রোতা বন্ধু নমস্কার। কিছু মিঠা মিঠা কথা, মিঠা মিঠা গীতক নিয়ে আপনার প্রিয় কার্যক্রম গীতাঞ্জলি পরিসরক মিঠা মিঠা স্বাগত আপনার।

0: অজনা লিঙ্ক ক্লিক করন্তু নাই। সাইবার ক্রাইম হেল্পলাইন 1930 মনে রাখন্তু। SBI সচেতন রহন্তু, সুরক্ষিত রহন্তু।
1: আচ্ছা দাসবাবু, আপনার ঘরটা 1970 তৈরি হয়েছিল, রাইট? তাহলে এ পর্যন্ত এত স্ট্রং কেমিতে আছে?
2: আরে এইটা একদম সিম্পল, এবং সেইথিপাই মু সেতেবেলে মোর বিশ্বাস রাখিদিলি, এবং আজি মধ্য চেটিনাড সিমেন্ট উপরে
3: শক্তি যাহা বর্ষ বর্ষ নুহে বরং পিঢি পাই রহি থাকে। চেটিনাড সিমেন্ট সুপার গ্রেড সিমেন্ট, 64 বর্ষর দৃঢ় মূল দুয়া। চেটিনাড সিমেন্ট, দ্য পারফেক্ট কনক্রিট চয়েস।
4: আদিবাসী গীতরে প্রচার করুছু বাক্তা গীত, যাহাকু পরিবেশন করিছেন্তি মাথিয়া তড়ওয়ার এবং সাথী।

0: আদিবাসী গীতরে প্রচার কল বাগদা গীত পরিবেশন করে মাধিয়া তড়ুয়ার এবং সাথি আম কেন্দ্রর কার্যক্রম প্রসারিত হচ্ছে 308.6 মিটর তথা 972 কিলোহার্টজ যোগে আকাশবাণী কটক। আমার পরবর্তী কার্যক্রম নারিমল, তা পূর্ব এই বিজ্ঞাপন।
1: আপনার কার্যক্রম শুণুটি আকাশবাণীর কেন্দুঝর কেন্দ্রর।
2: কেন্দুঝর জেলার বিশ্বাসযোগ্য ও ভরসার একমাত্র প্রতিষ্ঠান কনক জুয়েলারি ও কনক গার্মেন্টস।
3: সোনা, রূপা, হীরা, ড্রেস ও লুগা পাই কনক জুয়েলারি কো আসন্তু।
2: কনক জুয়েলারি, বিএস মল, ধোপাড়িয়া ছক, কেন্দুঝর। মোবাইল 9437632517।
4: বড় বহু, এইটা তুম নারে
5: এতে জলদি কোন পাই?
4: আরে আউ সান বহু, এইটা তুম নারে আউ এইটা মো কন্ঢেইরা নারে।
5: কিন্তু জেজে মা, তুম নারে
6: সবু কিছি মো ব্যাংক, লকার, ফিক্সড ডিপোজিট সবু থিরে ইয়াঙ্কো হিত নমিনি রাখিছি। কালি কো জেবে মু নথিবি সেতবেলে ইয়াঙ্কো টঙ্কা মিলিবা সহজ হেব।
4: শুভ শুভ কুহ কোন
7: আরবিআই কহে
4: সচেতন হুয়ন্তু, সতর্ক রুহন্তু।

0: নমস্কার শ্রোতা বন্ধু,
1: শুভ সন্ধ্যা।
0: স্বাগত করুছু আজির যুববাণী কার্যক্রমকু। আজির বিশেষ কার্যক্রমে মু আজি আপনক উপস্থাপিকা শ্রী
1: আও মু বিশ্বজিতা। আচ্ছা শ্রী।
0: হ্যাঁ বিশ্বজিতা।
1: তমকু সকাল উঠি কোন করিবাকু ভাল লাগে?
0: সকাল উঠি মু মোর নিত্যকর্ম সারি জিম যিবাকু টিকে ভাল লাগে, আও কোন। আচ্ছা বিশ্বজিতা, তমে কোন কর?
1: তুমি তো জাণিছ মু টিকে নেচরসকু বহুত ভাল পায়। ত সকাল উঠিলে সবুজ পরিবেশ ফ্রেশ এয়ারে যোগ প্রাণায়াম টিকে করে।
0: আরে বা বিশ্বজিতা, তুমি পুনি কেউ দিনটা স্বাস্থ্য পাই এত সচেতন হই গলানি?
1: আরে শ্রী, স্বাস্থ্য পাই সমস্তে সচেতন হেবা কথা। হ্যাঁ মু টিকে ডেরি রে বুঝিলি, ডেরি রে জানিলি, কিন্তু আমার যুবপিঢ়ি স্বাস্থ্য পাই সচেতন ন হেলে তাঙ্ক ভবিষ্যৎ কোন হব আর দেশর ভবিষ্যৎ কোন হব জানি পারুছ তো?
0: ঠিক কইছ বিশ্বজিতা, তম কথা শুনি মতে যা লাগিলাণি এবে জিম যিবি পছে টিকে ডেরি রে, মাত্র জলদি সকাল উঠে যোগ প্রাণায়ামটা আগ নিশ্চয় করিবি, না কোন কহুছ?
1: হ্যাঁ শ্রী নিশ্চয়। তুমি একা নুহে, আমার সবু যুব শ্রোতা বন্ধু মানে মধ্য সকাল উঠে যোগ ও প্রাণায়াম করিবা উচিত। নূয়া সকালটি সবুবেলে নূয়া আশা ও নূয়া উদ্দীপনার সহিত আরম্ভ হইথায়। তাহলে গোটিয়ে নূয়া সকালরু এই নূয়া আরম্ভ আমার সবু শ্রোতা বন্ধু মানে মধ্য করিবা দরকার।
0: তেবে বিশ্বজিতা, এই যোগ ও প্রাণায়াম বিষয়ে শ্রোতা বন্ধু মানে মধ্যে কিছু জানিবা উচিত?
1: হ্যাঁ শ্রী নিশ্চয়। কেউ যোগ কেতবেলে করা যিব, প্রাণায়াম কিপরি করা যিব, কেউ আসন কলে শরীরর কেউ অঙ্গ প্রত্যঙ্গ লাভপ্রদ হবে, এসব জানিবা নিহাতি আবশ্যক।
0: তেবে চলন্তু না শ্রোতা বন্ধু, আজ সেমিতি জনে অতিথিঙ্ক সহ কথা হেবা যি আমাকু যোগ ও প্রাণায়ামর নিয়ম কহিবা সহ তাহার উপাদেয়তা মধ্যে বুঝাই দেবে। বন্ধু শুনিবা যোগ প্রশিক্ষক সমীর কুমার সমাদারক সহ এক সাক্ষাৎকার, তাঙ্কু সাক্ষাৎ করিছন্তি সুশ্রী বিশ্বজিতা।
1: শ্রোতা বন্ধু, আজি আমা সহ স্টুডিওরে উপস্থিত অছন্তি যোগ প্রশিক্ষক সমীর কুমার সমাদার। স্যার নমস্কার।
2: নমস্কার
1: স্যার, আপনাকে স্বাগত করুছি আজির যুববাণী কার্যক্রমকু।
2: ধন্যবাদ
1: স্যার। আসন্তা কালি হেউছি জুন 21 তারিখ, আন্তর্জাতীয় যোগ দিবস। তো কালি যদি আমি সাংসাথী কথা হবু তাহলে কে কব মু যোগ কলি, কে কব মু প্রাণায়াম কলি, কে কব মু ধ্যান কলি, কে কব মু জিম যাইলি, কে কব মু ব্যায়াম করলি, এইসব শব্দ গুড়ি মধ্যে কেতে সামঞ্জস্য রয়েছে আর কেতে তফাত রয়েছে?
2: প্রথমে আমার যুব পিঢ়ি মু আন্তরিক প্রণাম করুছি। যুবক জনে চাহিলে গোটে পরিবার, গোটে সমাজ, গোটে দেশকে পরিবর্তন করে পারে। তেমন যেত যুবক কোণী কথা হুয়ন্তি তেমন সে সত্যতা হি কুয়ন্তি যেউটা তাঙ্কু ভাল লাগে। যুবক কেতে জনকু যোগ করিবা পাই ভাল লাগে, কেতে জনকু প্রাণায়াম করিবা ভাল লাগে, কেতে জনকু জিম যিবা পাই ভাল লাগে, কেতে জনকু আপনকর মেডিটেশন করিবা পাই ভাল লাগে। তেমন সমস্ত গুড়িক এক অন্যর পরিপূরক বা একাঙ্গ, মানে গোটিয়ে অঙ্গর সমস্ত হচ্ছে অংশ বিশেষ। তেমন যাহাকু যাহা ভাল লাগে সে সেইটা হি পরিপ্রকাশ করন্তি। তেমন সেমানে সেই বিষয়ে হি কুয়ন্তি, সেই বিষয়ে নিজের অভিজ্ঞতা জনাতি। তেমন যেতবেলে এটা কুহা যায় যে মু যোগ করুছি, সে নিশ্চয় কোনসি যোগ প্রতি বিশেষ সে ধ্যান দিয়ন্তি বা তাকো করন্তি এবং অন্তকরণরে বা সূক্ষ্ম ভাবরে আমার শরীর মধ্যে

0: ওরাংরিমা সম্প্রদায় এবং দক্ষিণ আমেরিকা আমাজন অনেক আদিবাসী সংস্কৃতির আমি দেখু যে তাঁর জন্মদিনের সেমানে দুইটি বৃক্ষ রোপণ করন্তি এবং জীবন্তমান নিজ ছুয়া ভি তাকে সেমানে অ্যাডপ্ট করন্তি এবং তাকে পরিপুষ্ট করে সেমানে ছিড়া করন্তি। আম মধ্যে সেই সচেতনতা আগুক আগুক বড়ু যৌ গছ সবু আম সামনারে অছি তাকে সুরক্ষা করিবা এবং যৌ পতিত জমিরে অধিকরু অধিক বৃক্ষ রোপণ করিবা তা দ্বারা আমি দুই পয়সা রোজগার পাই পারিবা এবং আমার জিডিপি রে 1.5% অছি ফরেস্ট্রির ভাগিদারী এবং পৃথিবীরে অছি 2-3% আউ কিছি জায়গায় সেমানকর 5% রো অধিকা আছে জিডিপি রে ভাগিদারী। আমার বলিষ্ঠ মনোবল নিশ্চিত জিডিপি রে ভাগিদারী দেবা সহিত আমার যে গরিব গ্রামীণ এবং আদিবাসী লোক নিরাপদ রোজগার বৃক্ষ দ্বারা সৃষ্টি করা যাই পারিব। শাড়পত্র হেলা কেন্দুপত্র হেলা তাপরে খজুরি এমিতি গ্রামীণ হস্তশিল্প আমি বিকাশ করে পারিবা তাকে নিয়ে বিশ্ববজার সৃষ্টি করে পারিবা তেমন ইয়াদের আহরি বৈপ্লবিক পরিবর্তন সংগঠিত ভাবে আবশ্যকতা রয়েছে।
1: স্যার বর্তমান জঙ্গল পরিমাণ ওড়িশার কেতে রয়েছে?
0: বর্তমান ওড়িশার আমার জঙ্গল পরিমাণ অছি 61,204 বর্গ কিলোমিটার অর্থাৎ শতকড়া 39 ভাগ,
1: শতকড়া 33 ভাগ রহিবা কথা।
0: আমি অধিকারে অছু তেবে যদি আমি দেখিবা আমার ঘনত্ব জঙ্গল মাত্র 538 বর্গ কিলোমিটার কিন্তু মধ্যম ঘনত্ব জঙ্গল 27,656 এবং উন্মুক্ত জঙ্গল 20,180 বর্গ কিলোমিটার। আমাকে প্রচেষ্টা দরকার কিভাবে ভাবে মধ্যম ঘনত্ব এবং উন্মুক্ত জঙ্গলকে আহরি অধিকরু অধিক ঘনত্ব করিবা সেথিপাই সমস্ত প্রয়াস রহিবা প্রয়োজন।
1: স্যার খালি জঙ্গল বড়ি গলে তো হবনি, তার ঘনত্ব বড়িবা বি নিহতি দরকার, সেথিপাই আমাকে কোন করিবা পাই পড়িব?
0: সমস্তে মিলিত আনুকূল্যের প্রচেষ্টা করিবা, সচেতন হবা, প্রত্যেক নাগরিকর প্রকৃতিকে বঞ্চাইবার আবশ্যকতা রয়েছে। আমি যেমনি প্রকৃতিকে নিয়ে বঞ্চুছু নিজের অধিকার প্রকৃতি উপরে সাব্যস্ত করুছু প্রকৃতিকে বঞ্চিবা মধ্যে আমার কর্তব্য রয়েছে। তেণু আমার যে সংবিধান তৈরি হয়েছি তা দেহে প্রকৃতিকে সুরক্ষা করিবা পাই গোটে কর্তব্য মধ্যে দিয়া হয়েছে। তেণু এইটা খালি বন বিভাগ উপরে ছাড়িদেলে বা কোনসি শিক্ষক উপরে ছাড়িদেলে হবনি, মা মধ্যে বাপা মধ্যে ঘরে যে ছোট ছোট গছ লগাইছু সে গছকে কিমিতি মানে দৈনন্দিন জীবনর গোটে অংশ ভাবে তাকে প্রতিপালন করিবা পাই আমি পিলাঙ্কু শিখাইবা। গোটে টেপটে রু পানি বহুছি পিলামানে যাইকি সদ্ব্যবহার করিবে পানির প্রত্যেকটি জিনিসরে যে প্রাকৃতিক সম্পদর সঠিক পরিচালনা যেভাবে ভাবে হব এটা চ্যারিটি বিগিনস এট হোম বাপা মা আরম্ভ করি আমার সব গভর্নেন্স যে রাজ্যস্তরের হো কেন্দ্রস্থলের হো বিশ্বস্তরের হো গভর্নেন্স সমস্ত গোটে মিলিত ভাগিদারি রয়েছে। তেমন সমস্তে মিলিমিশি চেষ্টা কলে নিশ্চিত ভাবে বৃক্ষরোপণ কার্যক্রম আহরি আগুক আগুক বড়িব এবং সবুঠু বড় কথা হল আম রাজ্যের শতকড়া 23.5 ভাগ হচ্ছেন আদিবাসী। আদিবাসী র সংখ্যা অনুসারে ভারতরে হচ্ছে তৃতীয়। সে দৃষ্টিরু আমার খালি আদিবাসী নু অণ আদিবাসী অনেক অছন্তি যেমানে কি জঙ্গল উপরে নির্ভর করুছন্তি শতকড়া 25 ভাগ লোক এবং শতকড়া 100 ভাগ লোক জঙ্গলরু আসুথবা দ্রব্যকে নিয়ে বঞ্চুছন্তি নির্ভর করুছন্তি। অম্লজান তো সমস্তঙ্ক পাই দরকার বৃক্ষ জীবন, তেণু তাকে নেই ইনক্লুজিভ ইকোনমি কথা আজ চিন্তা করা যাচ্ছে। ইনক্লুজিভ অর্থাৎ সমস্তে মিলিমিশি বঞ্চিবা, জঙ্গল যদি রহিব
1: জঙ্গল রহিব
0: বন্যপ্রাণী রহিবে আমি বি রহিবা এবং ইয়াদ্বারা জৈব বিবিধতা রহিব এবং আমার প্রকৃতির সুরক্ষা হওয়া সহ আমার সমস্ত রোজগারের উৎস নিরাপদ হইকি রহিব।
1: স্যার মাননীয় প্রধানমন্ত্রী তো কইতিলে এক পেড় মা কে নাম আউ বৃক্ষ বঞ্চিলে আমি বঞ্চিবা, এই কথা কু আপন জানে ওইউটি র সহকারী প্রাধ্যাপক হিসাবে কেতে দূর গ্রহণ করন্তি?
0: মাননীয় প্রধানমন্ত্রী গোটিয়ে মার ভূমিকা কু হৃদবোধ করি বৃক্ষ প্রতি মানুষের আন্তরিকতা মা ভি রু সে 2024 মশিয়া বিশ্ব পরিবেশ দিবস 5 জুন রে ইয়াকু ঘোষণা করা হয়েছিল
1: এক পেড় মা কে নাম।
0: এক পেড় মা কি নাম ইহার অর্থ মা যেভাবে ভাবে আম পাই নিজের কর্তব্য করেছেন সে কর্তব্যের অনুরূপ আমি মধ্যে বৃক্ষ প্রতি ভাল পাইবা মাঙ্ক উদ্দেশ্যে সমর্পণ করিবা অর্থাৎ সে বৃক্ষকে আমি লগাইবা সহিত সমস্ত পরিচালনা এবং যত্ন তার শেষ পর্যন্ত আমি মাঙ্ক নারে করি চালিথিবা। যেভাবে ভাবে আমি মাঙ্কঠু সমস্ত সেবা পাইছু সে সেবার অনুরূপ গোটে বৃক্ষকে পরিচালনা করিবা প্রকৃতি পাই, তেমন এটা যথার্থ।

0: শ্রোতাবন্ধু, সমস্তে চাহু সুখ, শান্তি আ উন্নতি, ভালরে রহিবা, আনন্দরে চলিবা এবং সাই ভাইরে প্রতিষ্ঠা লাভ করিবা সমস্তঙ্কর ইচ্ছা। যেহেতু আমি সামাজিক প্রাণী আউ সমাজরে বসবাস করুছু, আমার উন্নতিরে সমাজর উন্নতি এবং সমাজর উন্নতিরে রাজ্য আউ দেশর উন্নতি। তেবে আম নিজর সর্বাঙ্গীন উন্নতি পাই আমকু নিজকু হি সজাড়িবা পাই পড়িব। প্রত্যেক ক্ষেত্রে নিজর সামাজিক প্রতিষ্ঠা লাভ ও নিজ পরিস্থিতির উন্নতি ও বিকাশ পাই কায় মন বাক্যরে সফলতার নীতি নিয়মকু আদরি নেবাকু পড়িব। প্রথমে আমাকে আমার লক্ষ্যকে স্থির করা পড়িব, তাপরে লক্ষ্য হাসল করা পাই সংকল্প করা হব। আমার লোড়া দৃঢ় ইচ্ছা শক্তি আউ আগ্রহ, তাসহ নিজ উপরে প্রগাঢ় বিশ্বাস এবং অন্যঠু শিখিবার মানসিকতা, তাপরে যাই আমাকে লক্ষ্যপথে আগাইবাকু হব ও আগুর প্রতিষ্ঠা লাভ করিথিবা ব্যক্তিবিশেষকঠারু আমাকে এথিপাই প্রেরণা মিলিব। আমার সিদ্ধান্ত, নিষ্পত্তি আউ কার্য করিবার প্রণালী মধ্যে সমতাড়ে পরস্পরর পরিপূরক ভাবে গতিশীল হলে যাই আমি প্রত্যেক কার্যকু ঠিকনা ঢঙ্গে করিপারিবা ও সফলতা নিশ্চয় আসিব হি আসিব।
1: সত্যিক

শ্রোতাবন্ধু, আমপাই সরকারি বেসরকারি স্তরের অনেক সুযোগ রয়েছে, সুযোগ মধ্যে আসুচি। সেই সুযোগে নিজকে সামিল কলে আমি নিজে নিজের প্রগতির সূত্রধর হয়ে পারিবা। মিলুথিবা সুযোগকু হাত ছড়া নকরি অলসুয়ামি ছাড়ি আত্মবিশ্বাসর সহ কার্য কলে সফলতা দিনে না দিনে আসিব, এতিরে সন্দেহর অবকাশ নাহিঁ।

শ্রোতা বন্ধু, স্বাস্থ্য এবং পরিবার কল্যাণ বিভাগ ওড়িশা সরকার তরফ অংশুঘাত প্রতি সতর্কতা জারি করা যাইছি। অংশুঘাতর লক্ষণ হচ্ছে প্রবল ঝাড় বহিব, মুন্ড বুলাই অন্ধার দিশিবা, বান্তি লাগিবা, প্রবল শোষ লাগিবা, মাংসপেশি টাঙ্কি ধরলা ভলি লাগিবা, অচেত কিংবা বাত মারিবা ভলি লক্ষণ দেখা যাইপারে। জানি রাখন্তু, সকালে কিংবা উপরবেলা খরা কম থিলা বেলে বাহারকু যান্তু। বাহারকু যিবা পূর্বরু যথেষ্ট পানি পিইকি যান্তু। হালুকা রঙ্গর ঢিলা পোশাক, ছত্তা ও জোতা ব্যবহার করন্তু। খরারে কঠিন পরিশ্রম করন্তু নাহিঁ, অধিক দূর পর্যন্ত চালন্তু নাহিঁ, মঝিরে মঝিরে ছাইরে বিশ্রাম নিয়ন্তু। সরকারঙ্ক তরফরু ঘোষণানামা জারি করা যাই মধ্যাহ্ন 11টা ঠারু উপরওয়ালি 3টা পর্যন্ত টান খরারে কাম নকরিবা পাই সতর্ক সূচনা জারি করা যাইছি। অংশুঘাতর প্রতিকার শুনন্তু। রোগীকু খোলা আউ থন্ডা জায়গাকু নেই যান্তু। ওআরএস চিনি লুণ সরবত সাধা পানি পিয়ান্তু। তার পোশাককু যথাসম্ভব খোলি ঢিলা করে দিয়ন্তু, মুন্ড ধোই দিয়ন্তু এবং ওদা কপড়ারে তা দেহকু পোছন্তু। রোগীকু পঙ্খা কুলর এসি পবনরে শুয়াই রাখন্তু। যদি অবস্থার উন্নতি ন হুয়ে তেবে স্বাস্থ্য কর্মচারী জনান্তু কিংবা আম্বুলান্স ডাকন্তু। মনে রাখন্তু, বয়স্ক তথা অসুস্থ ব্যক্তি এবং গর্ভবতী মহিলাঙ্ক পাই অংশুঘাতর আশঙ্কা অধিক। আউ হ, সমস্ত সরকারি ডাক্তারখানারে অংশুঘাতরে আক্রান্ত রোগীঙ্ক পাই মাগণারে চিকিৎসার বন্দোবস্ত করা যাইছি। যথা সময়রে ডাক্তারখানারে পৌঁছিগলে আমার অমূল্য জীবন রক্ষা পাইপারিবো।

শ্রোতা বন্ধু, খুশির খবর যে মৌসুমী বায়ু আসি পৌঁছেছি আম রাজ্যের, আম জেলা ছুঁই সারিছি এবং এথিপাই অনেক জায়গায় ঝড় বর্ষা হয়ে যাইছে। তথাপি গত বর্ষ তুলনায় নিয়ন্টিয়া বৃষ্টি হেতু তাপমাত্রা কিন্তু অধিক রয়েছে, সেপ্রতি আমি সতর্ক রহবা দরকার। সারা রাজ্যের কাল বৈশাখী জনিত বিজুড়ি ঘড়ঘড়ি সহ ঝড় বর্ষা নেই সতর্ক সূচনা জারি করেছেন পাণিপাগ বিভাগ। তাপমাত্রা কিন্তু অধিক রহব আজ্ঞা। এ সময়ের আউ এক বিপদ হল কাল বৈশাখী ঝড়। হঠাৎ জোরে পবন আসি ঝড় বাত্যা হয়ে যাচ্ছি এবং কুয়াপথর মাড় হয়ে নাহি নথিবা ক্ষতি করুছি। তবে সবুঠারু ডর হচ্ছে বজ্রপাত বা বিজুড়ি মারিবা যোগু অনেক জীবন হানি হচ্ছে। তবে জানি রাখুন এসব রক্ষা পাওয়া নিমন্তে আমি কোণ করব। বজ্রপাতর ঘরক রক্ষা করা বজ্রপাত প্রতিরোধক কন্ডক্টর লগাতু। ঘড়ঘড়ি শব্দ শুনলে খোলা জায়গার যথাশীঘ্র কোণী পকা ঘর ভিতর চাল যাতে। মোটা চদর ছাত থিবা গাড়ি যথা কার বস আদি যান মধ্যে নিরাপদে রুহন্তু। ঘর ভিতরে থিবা বেলে ঝরকা কবাট এবং কান্থ ঠারু ছাড়ি করে ছেড়া হুন্তু। বিদ্যুৎ প্রবাহিত বস্তু ঠারু দূরে রুহন্তু। নিরাপদ আশ্রয়স্থলী ঠারু দূরে থিলে খালুয়া জায়গা দেখি জাকি জুকি হয়ে টিকে বসি যাতে। মুন্ড ও দেহরু ধাতু তিয়ারি জিনিসকু অলগা রখি দিয়ন্তু। নিজে যথাসাধ্য কম উচ্চতার রুহন্তু। মুন্ডবেল ছেড়া ছেড়া হয়ে গেলে কিংবা পাখ পথর আদি প্রতিধ্বনিত শব্দ কানক শুভিলে সে স্থান ছাড়ি শীঘ্র চাল যাতে। যদি গাড়ি চলাই যাওয়া তাহলে আস্তে চলাতু। গছ কিংবা ইলেকট্রিক লাইন ঠার যথাসম্ভব দূরে রুহন্তু। যেকোনি জলাশয় ভিতরক যাতে না। বজ্রপাতর সম্ভাবনা দেখা দেলে গৃহপালিত পশু পক্ষী মানুষ বাহারে ন ছাড়ি ঘর ভিতরে রাখন্তু। বিদ্যুৎ চালিত উপকরণ এবং তারযুক্ত টেলিফোন বা মোবাইল ফোন ব্যবহার করতু না। গছ তলে বা বুদামূলে আশ্রয় নিয়ন্তু না। ঘড়ঘড়ি মারুথিবা সময়রে গুড়াই উড়ান্তু না। হাতরে মাছ ধরা বনিশি লুহা বেট ছতা লুহা ছড় ইত্যাদি উঠান্তু না। কোনসি ধাতু তিয়ারি জিনিসকু ছুঁন্তু না। লুহা খম্ব লুহা ছড় এবং লুগা শুখাইবা তার ঠারু দূরে রুহন্তু। সাইকেল চলাতু না কিংবা খোলা গাড়িতে বুলন্তু না। আৃহপালিত পশুপক্ষী মানুষ কোণী ধাতুযুক্ত পদার্থের বাঁধিক রাখতু না। আমি যদি টিকি সতর্ক রহবু তাহলে অনেকগুড়ি অমূল্য জীবন আমার রক্ষা পাইপার।

শ্রোতাবন্ধু, আমস্তু সংযমতা আচরণ করা দেশের লোকপ্রিয় প্রধানমন্ত্রী শ্রীযুক্ত নরেন্দ্র মোদী আহ্বান দিয়েছেন। পেট্রোল, ডিজেল, গ্যাস এবং বিভিন্ন জাণেরে আমি সংযমতা অবলম্বন করা দরকার। যথাসম্ভব আমার খরচক আমি সে কমাইবা দরকার। সরকার তরফর অনেকগুলো পদক্ষেপ নেওয়া যাই। প্রধানমন্ত্রী সূর্যঘর মুফত বিজুড়ি যোজনা, এতে মাসক 300 ইউনিট পর্যন্ত বিজুড়ি দেওয়া উপরে সঞ্চয় করা পড়ুছে। প্রতি ঘর পিছা 3 কিলোওয়াট পর্যন্ত কেন্দ্র ও রাজ্য সরকার তরফর সবসিডি ঘোষণা করা যাই। রুফ টপ বা ছাত উপরে সৌর প্রকল্প 1 কিলোওয়াট 30,000 টাকা কেন্দ্রীয় সরকার সবসিডি, এসহ রাজ্য সরকার অতিরিক্ত 25,000 টাকা, মোট 55,000 টাকার সবসিডি যোগাই দিয়া যাচ্ছে। সেইভাবে 2 কিলোওয়াট সৌর প্রকল্প কেন্দ্র সরকার তরফর 60,000 টাকা এবং রাজ্য সরকার অতিরিক্ত সবসিডি 50,000 টাকা, মোট 110,000 টাকার সবসিডি মিলুছি। সেইভাবে 3 কিলোওয়াট সৌর প্রকল্প আমি যদি করবু তাহলে কেন্দ্র সরকার 78,000 টাকা সবসিডি সহ রাজ্য সরকার অতিরিক্ত সবসিডি 60,000 টাকা যোগাই দেবে, যা কি মোট সবসিডি 138,000 টাকা হয়েপার। এথিপাই পিএম সূর্যঘর .gov.in অনলাইন রেজিস্ট্রেশন করন্তু এবং যোজনার লাভ পাঁতু। অধিক জাঁয়া স্থানীয় বিদ্যুৎ বিতরণ কার্যালয়ে যোগাযোগ করন্তু। এই সূচনা শক্তি বিভাগ ওড়িশা সরকার তরফর জনাই দিয়া যাচ্ছে।